0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি কোয়েল।
0: শ্রোতা বন্ধু, ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের প্রেক্ষাপটে আগস্ট মাসকে গোটা দেশে একটি বিশেষ ভাব গাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর মাস হিসেবে দেখা হয়, যার মূল কেন্দ্রবিন্দু 15ই আগস্ট।
1: এই পুরো মাস জুড়ে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের আবহ সাধারণ মানুষের মনে নতুন উদ্দীপনা এবং ঐক্যের বার্তা জাগিয়ে তোলে।
0: আগস্ট মাস শুরু হওয়ার পর থেকেই চারদিকে এক অন্যরকম দেশপ্রেমের হাওয়া বইতে শুরু করে। বিশেষ করে মাসের শুরু থেকেই স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে 15ই আগস্ট উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়।
1: পথঘাটে, বিপণিতে এবং নানা ভবনে তেরঙ্গা জাতীয় পতাকা টাঙানোর প্রস্তুতি চলে। ছোট থেকে বড় সবার মনেই একটা জাতীয় উৎসবের আনন্দ কাজ করে। এই পুরো সময়টি আমাদের মনে করিয়ে দেয় যে কীভাবে দীর্ঘ লড়াইয়ের পর পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার অর্জন করেছিল ভারত।
0: আগস্ট মাস আমাদের স্মরণ করিয়ে দেয় মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ এবং লক্ষ্মীবাঈ।